লাচো ফ্যাফুল্লা তামাঙ্গুয়েলে গেদাং ছরগানলা কাইরি রাংনিদা দেনমলার রেডিও থাহা সঞ্চার 99.4 মেগাহার্সলা শোলা কুং হামলা তামসোর লিসাব গেদাং থোবন রাংলাং অনসংদি দপমলা গেদাং সেংকেনিয়া সঞ্চুবলন প্রাবিধিক রোমলা সুরেশ পৌডেল তিনিলা গেদাং শুক্রবার গেদাং হিনা সমসাময়িক রাজনৈতিক বিষয় থিন তামাং খিলবানাংলা সরকারলা বিষয়ে কেন্দ্রিত লাবান রাংনিলা বিচার কিনবা ছেমছেমরি চর্চা পরিচর্চা লাবা গেদাং হিনা তিনি গনশীল হলোলো তামাং খিলবানাংলা সরকারলা ছেমরি সমসাময়িক লিচলা রাজনৈতিক পরিস্থিতি কাদলা থুমরি কেন্দ্রিত লাবান তামলা সেলামুলা চর্চালা সেলামুলা রাংনিসে গেদাংরি ফোনলা সে বিচার থানবা সেমুলা বিশাম গনিলা নম্বর মূলা 5368833567769 গেতাং দাঙ্গান সিঙ্গাছা বরবা তাংরি মূলা লুলুলো হয়াকি থৌসি হাবামলা গাছারি তামাং রিমঠিম রিমুবা সাং সেরগেমলা হয়াকি এমসে তিনলা গেতাংরা তিবরি নিবান মূলা